0: একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
1: বাহ,
2: একচুয়ালি ইসমেন ইয়ে কাহা গিয়া হ্যায় কি আগর আপ পুকার রহে হ্যায় আর আপকে সাথ কোই আপ নাহি রাহা হ্যায় তো কোই বাত নাহি, আপ আকেলে চলো। তো ইয়ে কহতে হ্যায় না কি আকেলে চলো তো কারওয়া বনতা জাতা হ্যায়। আগর আপকা কাম সহি হ্যায়, আগর আপ কিসি আচ্ছে মকসদ সে আগে বড়না হ্যায় তো পিছে পিছে লোক চলনে লগেঙ্গে। তো ইসকা ভাবার্থ ইয়হি হ্যায়।
1: তো ম্যাডাম কি পসন্দ কা ইয়ে গীত হাম ইয়াহা সুনতে হ্যায়।

0: ᱱᱤᱱ ᱡᱚᱢᱱᱟᱢᱟ ᱯᱚᱨᱚᱵᱽ ᱨᱮᱭᱟᱜ ᱫᱩᱨᱟᱹᱝ ᱪᱟᱱᱟᱢ ᱮᱞᱟ ᱚᱸᱰᱚᱜ ᱡᱚᱠᱟ ᱟᱭᱟᱨ ᱯᱟᱢᱟᱨ ᱟᱭᱩᱢᱮᱭᱟ ᱵᱚ ᱵᱮᱯᱴᱟ ᱡᱟᱜᱟᱨ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱢᱟᱢᱟᱨᱟᱝ
1: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱦᱮᱸ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱢᱟᱨ ᱟᱵᱮᱱᱟ ᱚᱱᱚᱨᱩᱢ ᱡᱚᱠᱟ ᱡᱟᱜᱟᱨᱟ ᱠᱚᱵᱮᱱ ᱟᱞᱤᱝᱟ ᱚᱱᱚᱨᱩᱢ ᱟᱞᱤᱝᱟ ᱱᱩᱛᱩᱢ ᱫᱚ ᱠᱟᱨᱚᱱ ᱥᱤᱝ ᱜᱟᱜᱨᱟᱭ ᱭᱟᱦᱟᱛᱚ ᱱᱟᱠᱯᱤ ᱛᱟᱱᱟ ᱠᱨᱟᱭ ᱠᱮᱞᱟ ᱯᱟᱨᱠᱟᱱ ᱵᱟᱢᱮ ᱜᱟᱣ ᱟᱪᱪᱷᱟ ᱴᱷᱤᱠ ᱜᱮ ᱮᱱᱫᱚ ᱫᱚ ᱟᱵᱚ ᱱᱟᱜ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱢᱟᱢᱟᱨᱟᱝ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱡᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱱᱛᱮ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱢᱮᱱᱠᱮ ᱨᱮᱜᱮ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱪᱤ ᱵᱷᱟᱥᱟ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱟᱵᱚ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱫᱚ ᱪᱤᱠᱟᱱᱟ ᱟᱛᱱᱟ
2: ᱦᱚ ᱦᱟᱭᱟᱢ ᱵᱟᱨᱟᱝ ᱪᱤᱛᱤ
1: ᱦᱚ ᱦᱟᱭᱟᱢ ᱢᱟᱱᱮ ᱟᱯᱱᱟ ᱤᱝᱜᱟ ᱦᱚ ᱠᱟᱡᱤ ᱠᱟᱡᱤ ᱛᱮᱱᱮ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱦᱚ ᱦᱟᱭᱟᱢ ᱜᱮ ᱢᱮᱱᱟ ᱴᱷᱤᱠᱤ
2: ᱭᱟ
1: ᱭᱟ ᱟᱪᱪᱷᱟ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱱᱮᱱ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱛᱮᱭᱟᱜ ᱵᱩᱜᱤᱱᱮ ᱪᱤ ᱪᱤ ᱮᱴᱟᱜ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮ ᱟᱯᱱᱟ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱛᱮᱭᱟᱜ ᱪᱟᱹᱭᱭᱮ ᱪᱤ ᱪᱤᱞᱤᱠᱮ
2: ᱟᱵᱚ ᱦᱚ ᱦᱚᱱ ᱠᱚᱫᱚᱲ ᱦᱚ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮᱜᱮ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱛᱮᱭᱟᱜ ᱪᱤᱱᱟᱪᱮ ᱤᱝᱜᱟ ᱦᱚ ᱛᱮ ᱡᱟᱜᱟᱨ ᱨᱮᱫᱚ ᱟᱯᱱᱚ ᱟᱯᱱᱟ ᱦᱚᱱᱚ ᱦᱚ ᱛᱮᱜᱮ ᱛᱚᱭᱟᱱᱰᱚ ᱟᱸᱡᱟᱫᱚ
1: ᱭᱟ ᱢᱮᱱᱫᱚ ᱮᱴᱟᱜ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱪᱮ ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱪᱤᱞᱤᱠᱮ
2: ᱮᱴᱟᱜ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮ
1: ᱭᱟ
2: ᱮᱴᱟᱜ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮ ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱚᱨᱮ ᱟᱵᱚ ᱵᱷᱟᱥᱟ ᱪᱟᱭ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱵᱟᱜᱮᱭᱚ ᱟᱸᱰᱚ ᱮᱱᱟᱛᱮ ᱟᱵᱚ ᱦᱚ ᱦᱟᱭᱟᱢ ᱪᱟᱭ ᱟᱵᱚ ᱵᱷᱟᱥᱟ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱮᱭᱟ ᱵᱚᱦᱩᱛ ᱡᱟᱹᱨᱩᱨᱤ ᱜᱮᱭᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱢᱮᱱᱫᱚ ᱟᱭᱟᱨᱯᱟ ᱵᱟᱲᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱱᱟ ᱪᱤᱞᱤᱠᱮ ᱵᱟᱝᱜᱟᱞᱤ ᱠᱚ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱠᱚ ᱡᱟᱜᱟᱨᱤᱭᱟ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱᱟ ᱦᱮᱸ
2: ᱭᱟ
1: ᱮᱱᱛᱮ ᱩᱲᱤᱥᱥᱟ ᱨᱮ ᱩᱲᱤᱭᱟ ᱛᱮᱠᱚ ᱡᱟᱜᱟᱨᱤᱭᱟ ᱩᱲᱤᱭᱟ ᱛᱮᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱᱟ ᱢᱮᱱᱫᱚ ᱮᱱᱞᱮᱠᱟ ᱵᱟᱝᱞᱟ ᱠᱚ ᱩᱲᱤᱭᱟ ᱠᱚ ᱦᱤᱱᱫᱤ ᱤᱝᱞᱤᱥ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱪᱤᱞᱤᱠᱮ ᱵᱟ
2: ᱵᱟᱝᱞᱟ ᱠᱚ ᱦᱤᱱᱫᱤ ᱤᱝᱞᱤᱥ
1: ᱭᱟ
2: ᱤᱝᱞᱤᱥ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱᱟ ᱦᱤᱱᱫᱤ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱᱟ ᱟᱠᱚ ᱵᱟᱝᱞᱟ ᱛᱮᱜᱮ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱᱟ ᱦᱤᱱᱫᱤ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱟᱠᱚ ᱵᱟᱝᱞᱟ ᱠᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱟᱱᱟ
1: ᱪᱤᱠᱟᱹᱱᱟᱜ ᱨᱮᱭᱟᱜ
2: ᱤᱱᱟᱹ ᱟᱠᱚᱣᱟᱜ ᱵᱷᱟᱥᱟ ᱨᱟᱡᱽᱡᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱟᱥᱟ ᱛᱟᱱᱟ ᱵᱷᱟᱥᱟ ᱛᱮ ᱟᱠᱚ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱛᱟᱴᱟ
1: ᱮᱱᱫᱚ ᱟᱵᱚ ᱦᱚ ᱵᱷᱟᱥᱟ ᱫᱚ ᱨᱟᱡᱽᱡᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱟᱥᱟ ᱫᱚ ᱵᱟᱹᱭᱤ ᱠᱟᱱᱟ ᱪᱮᱠᱟᱜᱮ
2: ᱫᱩᱛᱤᱭᱟ ᱨᱟᱡᱽ ᱵᱷᱟᱥᱟ ᱵᱟᱹᱭᱤ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱫᱚ ᱤᱱᱟᱹ ᱨᱮᱭᱟᱜ
1: ᱮᱱᱫᱚ ᱟᱵᱚ ᱦᱚ ᱵᱷᱟᱥᱟ ᱦᱚᱸ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱭᱛᱮ ᱫᱩᱛᱤᱭᱟ ᱨᱟᱡᱽ ᱵᱷᱟᱥᱟ ᱨᱩᱯ ᱛᱮ ᱢᱟᱱᱟᱛᱤᱧ ᱢᱮᱱᱟᱜ ᱮᱱᱛᱮ
2: ᱤᱭᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ
1: ᱢᱮᱱᱟᱜᱼᱟ
2: ᱭᱟ
1: ᱮᱱᱫᱚ ᱫᱤᱛᱤᱭᱟ ᱨᱟᱡᱽ ᱵᱷᱟᱥᱟ ᱢᱮᱱᱟᱜ ᱨᱮᱫᱚ ᱟᱵᱚ ᱮᱱᱟᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱚ ᱪᱤᱞᱤᱠᱮ ᱪᱟᱞᱟᱣ ᱛᱟᱱᱟ ᱪᱮᱠᱟ ᱪᱟᱞᱟᱣ
2: ᱯᱟᱲᱦᱟᱣ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱥᱠᱩᱞ ᱪᱟᱞᱟᱣ ᱛᱟᱱᱟ ᱠᱚᱞᱮᱡᱽ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱪᱟᱞᱟᱣ ᱤᱱᱟᱹᱛᱮ ᱱᱟᱦᱟ ᱞᱮᱠᱟ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱠᱳᱪᱤᱝ ᱡᱮᱫ ᱠᱚᱣᱟ ᱤᱱᱟᱹ ᱠᱚᱨᱮ ᱨᱮᱦᱚᱸ ᱱᱟᱦᱟ ᱫᱚ ᱪᱟᱞᱟᱣ ᱛᱟᱱᱟ ᱯᱩᱨᱟᱹ ᱜᱮ ᱡᱳᱨ ᱥᱳᱨ ᱜᱮ ᱩᱱᱠᱩ ᱵᱚᱦᱩᱛ ᱠᱚ ᱮᱛᱚᱣᱟ ᱠᱟᱰᱟ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱚ
1: ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱥᱠᱩᱞ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱦᱟᱞᱤ ᱠᱚᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱪᱮ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ
2: ᱟᱵᱨᱤ ᱠᱚ ᱵᱟᱦᱟᱞᱤᱜᱼᱟ ᱵᱤᱱᱟᱹ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱠᱤᱛᱟᱹᱵ ᱠᱚ ᱵᱟᱭ ᱞᱮᱱᱛᱮ ᱠᱤᱛᱟᱹᱵ ᱠᱚ ᱦᱟᱹᱴᱤᱧ ᱞᱮᱱᱟ ᱥᱠᱩᱞ ᱥᱠᱩᱞ ᱫᱚ ᱢᱟᱥᱴᱟᱨ ᱠᱚ ᱠᱟᱠᱚ ᱵᱟᱦᱟᱞᱤ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱮᱱ ᱠᱤᱛᱟᱹᱵ ᱚᱠᱚᱭ ᱯᱟᱲᱦᱟᱣᱮᱭᱟ ᱢᱮᱱᱛᱮ ᱱᱟᱦᱟ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱠᱤᱛᱟᱹᱵᱚ ᱱᱟᱦᱟ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱞᱩᱯᱛᱩ ᱠᱮᱫᱟ ᱞᱩᱯᱛᱩ ᱤᱛᱱᱮ ᱢᱮᱱᱛᱮ ᱚᱵᱟᱣᱟ
1: ᱠᱤᱢᱤᱱ ᱠᱞᱟᱥ ᱭᱟᱛᱮ ᱠᱤᱢᱤᱱ ᱠᱞᱟᱥ ᱡᱚᱠᱟ ᱨᱮᱭᱟᱜ ᱠᱤᱛᱟᱹᱵ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱭᱛᱮ ᱪᱟᱯᱟ ᱨᱮᱱᱟ
2: ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱛᱮ ᱯᱟᱸᱪ ᱠᱞᱟᱥ ᱡᱚᱠᱟ ᱨᱮᱭᱟᱜ ᱠᱤᱛᱟᱹᱵ ᱪᱟᱯᱟ ᱞᱮᱱᱟ
1: ᱪᱟᱯᱟ ᱞᱮᱱᱟ
2: ᱭᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱮᱱᱛᱮ ᱤᱭᱟᱹ ᱢᱚᱱᱰᱚ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱠᱚ ᱦᱟᱹᱴᱤᱧ ᱠᱮᱫᱟ
2: ᱥᱚᱵᱮᱱ ᱢᱚᱱᱰᱚ ᱨᱮ ᱦᱟᱹᱴᱤᱧ ᱞᱮᱱᱟ ᱮᱱ ᱠᱤᱛᱟᱹᱵ
1: ᱮᱱᱫᱚ ᱤᱱᱟᱹ ᱦᱚ ᱦᱟᱭᱟᱢ ᱛᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱱ ᱠᱚ ᱠᱟᱠᱚ ᱱᱟᱢᱟᱭᱟᱱᱟ ᱪᱮ ᱪᱮᱞᱮᱠᱮ
2: ᱱᱟᱢ ᱫᱚ ᱠᱚ ᱱᱟᱢᱛᱟᱱ ᱛᱟᱭ ᱠᱟᱱᱟ ᱢᱟᱥᱴᱟᱨ ᱠᱚ ᱠᱟᱠᱚ ᱵᱟᱦᱟᱞᱤ ᱪᱮᱫ ᱠᱚᱣᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱭᱛᱮ
1: ᱥᱚᱨᱠᱟᱨ ᱯᱟᱭᱛᱮ
2: ᱭᱟ
1: ᱮᱱᱫᱚ ᱤᱱᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱤᱱᱟ ᱪᱮᱞᱮᱠᱮ ᱨᱮ ᱴᱷᱤᱠᱮ
2: ᱤᱱᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱮᱱ ᱥᱚᱵᱟᱨᱮ ᱟᱣᱟᱡᱽ ᱠᱚ ᱩᱴᱷᱟᱹᱣᱟ ᱪᱟᱭ ᱤᱱᱠᱩ ᱜᱮ ᱱᱤᱭᱚᱢ ᱠᱟᱹᱱᱩᱱ ᱫᱚ ᱵᱟᱭ ᱛᱮᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱪᱟᱭ ᱤᱱᱠᱩ ᱠᱚ ᱵᱟᱭ ᱡᱟᱢᱟᱭᱛᱮ ᱚᱵᱟᱣᱟ ᱮᱥᱯᱮᱥᱟᱞ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱨᱮᱭᱚ ᱮᱱ ᱵᱷᱟᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱠᱚ ᱠᱟᱠᱚ ᱠᱟᱡᱤ ᱛᱮᱱᱮ ᱢᱮᱱᱫᱚ ᱤᱱᱠᱩ ᱯᱮ ᱠᱟᱡᱤ ᱫᱚᱨᱠᱟᱨᱟ ᱦᱩᱱᱟᱝ ᱟᱞᱮᱭᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱟᱞᱮᱭᱟᱜ ᱨᱟᱡᱽ ᱨᱮ ᱟᱞᱮᱭᱟᱜ ᱵᱷᱟᱥᱟ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟ ᱢᱮᱱᱛᱮ ᱤᱱᱠᱩ ᱠᱚ ᱠᱟᱡᱤ ᱛᱮᱭᱟ ᱦᱩᱱᱟᱝ
1: ᱢᱮᱱᱫᱚ ᱤᱭᱟᱹ ᱤᱱᱠᱟᱹ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱠᱚ ᱠᱟᱡᱤ ᱛᱮᱭᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ ᱪᱤᱠᱟᱹ ᱠᱚ ᱠᱟᱡᱤ ᱛᱮᱭᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ ᱢᱮᱱᱫᱚ ᱚᱱᱚ ᱢᱤᱫᱚ ᱢᱮᱱᱟᱹᱧ ᱮᱢᱟᱞᱤᱭᱟᱹ ᱤᱝᱜᱟ ᱞᱚᱛᱮ ᱮᱱᱛᱮ ᱤᱝᱜᱟ ᱛᱟᱨᱮ ᱡᱩᱫᱤ ᱦᱚᱱ ᱠᱟᱭᱨᱟ ᱟᱭᱟ ᱮᱱᱮ ᱫᱚ ᱦᱚᱱ ᱫᱚ ᱠᱟᱭᱨᱟ ᱱᱩᱭ
2: ᱭᱟ
1: ᱵᱟᱜᱮ ᱛᱟᱭᱮ ᱟᱥᱟ ᱢᱮᱱᱟᱹᱧ ᱢᱮᱱᱛᱮᱭᱟ
2: ᱭᱟ
1: ᱮᱱ ᱞᱮᱠᱟᱜᱮ ᱟᱠᱚ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱢᱮᱱᱫᱚ ᱥᱟᱱᱟᱝ ᱛᱟᱱ ᱦᱚᱸᱠᱚ ᱟᱨᱟᱥᱟ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱪᱤᱱ ᱠᱚ ᱟᱱᱟᱥᱤ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱮᱱᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱛᱮ ᱟᱠᱚ ᱫᱚ ᱠᱟᱡᱤ ᱛᱮᱱᱮ ᱠᱟᱹᱧ ᱟᱴᱠᱟᱨᱮᱭᱟ
2: ᱟᱨ ᱟᱹᱥᱤ ᱨᱮᱭᱟᱜ ᱨᱟᱥᱟ ᱢᱮᱱᱟᱜ ᱫᱚ ᱟᱹᱥᱤᱭᱚ ᱠᱚ ᱟᱹᱥᱤ ᱛᱮᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱟᱭᱛᱮᱜᱮ ᱟᱵᱚᱣᱮ ᱦᱚᱠᱚ ᱫᱟᱵᱟᱣ ᱠᱚ ᱮᱢ ᱨᱩᱣᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱟᱵᱚᱣᱮ ᱦᱚᱠᱚ ᱜᱮ ᱫᱟᱵᱟᱣ ᱠᱚ ᱮᱢᱮ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱤᱱᱟᱹ ᱢᱮᱱᱛᱮ ᱤᱱᱠᱩ ᱠᱚ ᱤᱱᱠᱩ ᱠᱟᱡᱤ ᱠᱚ ᱢᱟᱱᱟᱛᱤᱧ ᱠᱟᱱᱟ ᱪᱤᱢᱤᱱᱟᱝ ᱯᱩᱭᱥᱟ ᱠᱚ ᱚᱢᱟ ᱠᱚ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱥᱟᱵ ᱠᱮᱭᱟ ᱛᱮᱱᱟ ᱫᱚ ᱟᱵᱚ ᱮᱱ ᱟᱵᱚ ᱦᱚᱠᱚ ᱵᱤᱯᱟᱪ ᱨᱮᱠᱚ ᱚᱰᱚᱝ ᱨᱩᱣᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱦᱚᱠᱚ ᱜᱮᱠᱚ ᱚᱰᱚᱝ ᱨᱩᱣᱟᱹᱭ ᱛᱮᱱᱮ ᱤᱱᱠᱟ ᱫᱚ ᱦᱚᱠᱚ ᱡᱟᱵ ᱠᱚ ᱚᱰᱚᱝ ᱡᱟᱸᱰᱮ ᱫᱚ ᱟᱠᱚ ᱫᱚ ᱟᱠᱚ ᱫᱚ ᱥᱟᱢᱟᱨᱛᱷᱟᱱ ᱮᱢᱮ ᱠᱮᱭᱟ ᱚᱱᱟ
1: ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱤᱱᱠᱩ ᱪᱤᱠᱟᱹᱱ ᱞᱟᱯᱟ ᱠᱚ ᱱᱟᱢᱮ ᱛᱟᱱᱟ ᱯᱚᱭᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱯᱟ ᱠᱚ ᱱᱟᱢᱮ ᱛᱟᱱᱟ
2: ᱯᱚᱭᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱯᱟ ᱠᱚ ᱱᱟᱢᱮ ᱛᱟᱱᱟ ᱢᱮᱱ ᱫᱚ ᱟᱵᱚ ᱥᱟᱢᱟᱡᱽ ᱪᱟ ᱠᱮᱪᱚ ᱦᱟᱥᱟ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱛᱤᱜᱟᱹᱰ ᱚᱵᱮ ᱛᱟᱱᱟ
1: ᱦᱮᱸ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱵᱚᱨᱚ ᱠᱮ ᱛᱮ ᱠᱟᱯᱟᱭᱴ ᱛᱮᱭᱟ ᱫᱚᱨᱠᱟᱨ ᱮᱱ ᱫᱚ ᱟᱭᱟᱨᱯᱟ ᱫᱚ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱵᱚ ᱯᱟᱲᱟᱭᱟ ᱪᱮ ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱵᱚ ᱮᱛᱚᱱᱟ ᱢᱮᱱ ᱛᱮ ᱫᱚ ᱠᱟᱯᱟᱲᱚ ᱛᱮ ᱵᱚ ᱚᱪᱤ ᱠᱟᱭ ᱛᱚᱱ ᱛᱚ ᱵᱚ
2: ᱤᱝᱜᱟ ᱦᱟᱭᱟᱢ ᱫᱚ ᱯᱟᱲᱟ ᱮᱛᱚᱱ ᱛᱮ ᱵᱚᱛ ᱡᱟᱨᱩᱨᱤ ᱢᱮᱱᱟ ᱚᱲᱚ ᱵᱚ ᱮᱛᱚᱱᱟ ᱚᱲᱚ ᱵᱚ ᱮᱛᱚ ᱤᱪᱤ ᱠᱚᱣᱟ ᱮᱸᱰᱮᱱᱟ ᱥᱟᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱦᱚᱠ ᱠᱚ ᱩᱯᱮᱣᱟ
1: ᱦᱮᱸ
2: ᱮᱸᱰᱮᱱᱟ ᱠᱚ ᱢᱟᱨᱥᱟᱞ ᱦᱚᱨᱟ ᱛᱮᱠᱚ ᱡᱩᱦᱩᱭ
1: ᱢᱮᱱ ᱫᱚ ᱱᱟᱜ ᱵᱮᱱ ᱠᱟᱡᱤ ᱞᱮᱠᱟ ᱪᱮ ᱢᱟᱱᱟᱛᱟᱱ ᱠᱚ ᱵᱟᱨᱚᱱ ᱛᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱠᱟᱵᱩ ᱢᱮᱱ ᱛᱮᱠᱚ ᱢᱟᱱᱟᱛᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱟᱠᱚ ᱠᱚ ᱢᱟᱱᱟᱛᱟᱱ ᱫᱚ ᱠᱟᱵᱩ ᱮᱨ ᱫᱚ ᱠᱟ ᱵᱩᱜᱤᱭᱚᱜᱼᱟ
2: ᱤᱱᱠᱟ ᱨᱮᱫᱚ ᱟᱵᱚ ᱥᱟᱢᱟᱡᱽ ᱤᱭᱟᱹᱣᱟ ᱮᱱ ᱱᱤᱪ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱦᱩᱡᱩᱨ ᱮᱱᱟᱛᱮ ᱚᱠᱚᱱ ᱠᱚ ᱢᱟᱱᱟᱛᱟᱱᱟ ᱪᱟ ᱤᱱᱠᱩ ᱥᱤᱨᱯ ᱩᱲᱩ ᱠᱚ ᱵᱚᱫᱚᱞᱮᱠᱟ ᱟᱞᱚᱠᱟ ᱠᱚ ᱢᱟᱱᱟᱭᱮᱠᱟ
1: ᱠᱤᱱᱛᱩ ᱤᱱᱠᱩ ᱫᱚ ᱚᱠᱚᱭ ᱥᱚᱢᱡᱟᱣ ᱠᱚᱣᱟ
2: ᱤᱱᱠᱩ ᱮᱱᱟᱜᱮ ᱠᱟᱡᱮ ᱫᱚ ᱤᱱᱠᱩ ᱥᱚᱢᱡᱟᱣ ᱚᱠᱚᱭ ᱥᱚᱢᱡᱟᱣ ᱠᱚᱣᱟ ᱤᱱᱠᱟᱜᱮ ᱡᱟᱜᱟᱨ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱛᱮ ᱠᱚ ᱥᱚᱢᱡᱟᱣᱟ ᱤᱱᱠᱩ ᱫᱚ ᱟᱠᱚᱣᱟᱜ ᱦᱚᱱ ᱠᱚ ᱥᱚᱢᱡᱟᱣ ᱫᱤᱭᱮ ᱠᱚᱣᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
2: ᱤᱝᱜᱟᱯᱩ ᱠᱚ ᱵᱩᱞᱮᱱᱟ ᱤᱝᱜᱟᱯᱩ ᱠᱚ ᱵᱚᱫᱢᱟᱥ ᱠᱚ ᱯᱟᱹᱭᱴᱤᱭᱮ ᱢᱮᱱᱰᱚ ᱟᱭᱟᱜ ᱩᱢᱤᱪᱮ ᱵᱚᱠᱚᱭ ᱠᱟᱡᱮᱭ ᱨᱮᱫᱚ ᱤᱱᱤᱞᱚ ᱮᱛᱨᱚᱢ ᱤᱱᱤᱞᱚ ᱠᱟᱛᱟ ᱢᱮᱱᱰᱚ ᱟᱭᱟ ᱦᱚᱱᱜᱮ ᱠᱟᱡᱮᱭ ᱪᱮ ᱤᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱵᱟ ᱠᱟᱭ ᱢᱮᱛᱟᱭ ᱨᱮᱫᱚ ᱢᱟᱱᱟᱛᱤᱧᱮ ᱟᱯᱩ ᱮᱸᱰᱮ ᱫᱚ ᱦᱚᱱ ᱤᱱᱤ ᱠᱟᱡᱮᱭ ᱨᱮᱫᱚ ᱢᱟᱱᱟᱛᱤᱧᱮ ᱟᱯᱩ ᱩᱲᱩᱭᱮ ᱪᱤᱠᱟᱹᱱ ᱨᱮᱭᱟᱜ ᱦᱚᱱ ᱱᱤᱠᱟ ᱠᱟᱡᱮᱭᱤᱧ ᱛᱮᱱᱮ ᱢᱮᱱᱛᱮ ᱮᱱᱛᱮ ᱚᱠᱚᱱ ᱠᱚ ᱟᱵᱚ ᱥᱟᱢᱟᱡᱽ ᱡᱚ ᱠᱚ ᱛᱤᱜᱟᱞᱟᱛᱟᱨᱮ ᱛᱟᱱᱟ ᱪᱟᱭ ᱠᱚ ᱤᱭᱟᱹ ᱛᱮᱱᱟ ᱟᱵᱚ ᱥᱟᱢᱟᱡᱽ ᱨᱮ ᱵᱤᱨᱳᱫ ᱠᱚ ᱯᱟᱹᱭᱴᱤ ᱛᱮᱱᱮ ᱤᱱᱠᱩ ᱟᱠᱚ ᱦᱚᱱ ᱠᱚ ᱥᱚᱢᱡᱟᱣ ᱠᱚ
1: ᱟᱪᱪᱷᱟ ᱮᱱᱛᱮ ᱫᱚ ᱤᱱᱟᱹ ᱜᱚ ᱱᱟ ᱠᱟᱡᱮ ᱞᱮᱠᱟ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱞᱟᱜᱟᱛᱤᱝ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱪᱤᱢᱤᱱ ᱦᱚᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟ ᱟᱵᱚ
2: ᱞᱟᱜᱟᱛᱤᱝ ᱞᱟᱹᱜᱤᱫ
1: ᱯᱟᱲᱟᱣ
2: ᱞᱟᱜᱟᱛᱤᱝ ᱫᱚ ᱯᱟᱲᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱵᱚ ᱜᱮᱭᱟ ᱥᱟᱸᱜᱮ ᱜᱮ ᱦᱚᱠᱚ
1: ᱥᱟᱸᱜᱮ ᱠᱟᱪᱤ ᱤᱱᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱜᱟ ᱡᱟᱜᱟ ᱫᱩᱱᱩᱵ ᱠᱚ ᱪᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱠᱚ ᱫᱚ ᱵᱟᱝ ᱚᱪᱤ ᱠᱟᱜᱮ
2: ᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ
1: ᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ
2: ᱱᱟ ᱦᱟᱭ ᱥᱠᱩᱞ ᱨᱮ ᱦᱚ ᱵᱟᱥᱟ ᱯᱟᱲᱟᱣ ᱛᱮᱱ ᱠᱚ ᱠᱚ ᱮᱸᱰᱮ ᱠᱚ ᱮᱝᱜᱚᱡ ᱚᱠᱟ ᱠᱚ ᱢᱮᱱᱮ ᱛᱟᱱᱟ ᱠᱚ ᱚᱠᱚᱱ ᱠᱚ ᱟᱫᱟᱱ ᱠᱚ ᱤᱱᱠᱩ ᱠᱚ ᱵᱟᱹᱞᱤ ᱚᱠᱟ ᱠᱚ ᱢᱮᱱᱮ ᱛᱟᱱᱟ ᱮᱱᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱯᱮ ᱛᱮᱫᱚ ᱯᱩᱭᱥᱟ ᱫᱚ ᱠᱟᱱᱟᱢᱚᱜᱼᱟ ᱡᱚ ᱮᱱᱮᱱ ᱠᱮᱞᱠᱩᱫ ᱯᱮ ᱛᱮᱭᱟᱜ ᱯᱩᱭᱥᱟ ᱤᱱᱠᱩ ᱪᱤᱢᱱᱤᱝ ᱫᱚ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ ᱠᱚ ᱢᱮᱱᱮ ᱛᱟᱱᱟ ᱤᱱᱟᱹᱛᱮ ᱵᱤᱰᱤᱭᱳ ᱡᱟᱜᱟᱨ ᱛᱟᱱᱟᱭ ᱠᱚ ᱢᱮᱱᱮ ᱛᱟᱱᱟ ᱟᱵᱚ ᱦᱚᱠᱚᱣᱟᱜ ᱯᱩᱭᱥᱟ ᱮᱴᱟᱜ ᱨᱮ ᱠᱷᱟᱨᱪᱟᱣ ᱛᱟᱱᱟ ᱮᱱᱛᱮ ᱦᱚᱠᱚᱣᱟᱜ ᱯᱩᱭᱥᱟ ᱦᱚᱠᱚ ᱨᱮᱜᱮ ᱠᱷᱟᱨᱪᱟᱣ ᱠᱟ ᱢᱮᱱᱛᱮ ᱠᱟᱹᱡᱤ ᱠᱟᱱᱟ
1: ᱫᱚ ᱡᱤᱞᱟ ᱥᱛᱚᱨᱤᱭᱚ ᱨᱮᱱᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱭᱴᱤ ᱠᱚ ᱢᱤᱫ ᱡᱩᱲᱤ ᱡᱟᱢᱟ ᱠᱤᱱᱟᱹ ᱛᱮ ᱯᱟᱹᱭᱴᱤ ᱚᱵᱟᱣ ᱛᱮᱱᱟ ᱪᱮᱠᱟ ᱜᱮ
2: ᱡᱤᱞᱟ ᱥᱛᱚᱨ ᱨᱮ ᱡᱤᱞᱟ ᱥᱛᱚᱨ ᱨᱮ ᱟᱹᱣᱨᱤ ᱠᱟ ᱚᱵᱟᱣ ᱛᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱞᱟᱜᱟᱛᱤᱝ ᱛᱮᱭᱟ ᱫᱚᱨᱠᱟᱨ ᱪᱮ ᱵᱟᱱᱚᱜ ᱚᱱᱟ
2: ᱞᱟᱜᱟᱛᱤᱝ ᱛᱮᱭᱟ ᱫᱚᱨᱠᱟᱨ ᱛᱚ ᱡᱤᱞᱟ ᱥᱛᱚᱨ ᱨᱮ ᱪᱟᱜᱟᱨ ᱠᱟᱱ ᱠᱚ ᱞᱚᱛᱮ ᱤᱱᱠᱩ ᱞᱚᱛᱮ ᱠᱟᱱ ᱡᱟᱯᱟᱜᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱹᱣᱨᱤ
1: ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱱᱮᱱᱫᱮ ᱦᱚ ᱦᱟᱭᱟᱢ ᱯᱟᱲᱟᱣ ᱛᱮᱭᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱷᱩᱴᱤᱭᱟᱹ ᱠᱚ ᱱᱟ ᱠᱚ ᱯᱟᱥᱮ ᱛᱮ ᱚᱵᱟᱣᱟ ᱦᱮ ᱪᱮ ᱜᱩᱨᱩ ᱜᱩᱨᱩᱢᱤ ᱨᱮᱭᱟᱜ ᱚᱱᱟ ᱵᱤᱲᱚ ᱯᱚᱨᱤᱪᱚᱭ ᱚᱵᱟᱣᱟ ᱤᱱᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱮᱱ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱚᱞ ᱵᱟᱭ ᱛᱮᱱᱟ ᱪᱤᱠᱟ ᱜᱮ
2: ᱚᱞ ᱵᱟᱭ ᱛᱮᱱᱟ ᱠᱚ ᱢᱮᱴᱨᱤᱠ ᱢᱮᱴᱨᱤᱠ ᱤᱱᱴᱟᱨ ᱨᱮ ᱠᱚ ᱯᱟᱥ ᱦᱩᱭ ᱛᱮᱱᱟ ᱚᱲᱚ ᱱᱮᱱ ᱦᱚ ᱠᱚ ᱤᱴᱮᱠᱮᱴ ᱠᱚ ᱦᱚ ᱵᱟᱥᱟ ᱤᱴᱮᱠᱮᱴ ᱠᱚ ᱴᱚᱯᱟᱨ ᱨᱮ ᱠᱚ ᱦᱩᱡᱩᱜ ᱛᱮᱱᱮ
1: ᱟᱪᱪᱷᱟ
2: ᱟᱵᱚ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱢᱮᱴᱨᱤᱠ ᱨᱮ ᱪᱟᱦᱮ ᱤᱱᱴᱟᱨ ᱨᱮ ᱱᱟ ᱫᱚ ᱞᱤᱯᱤᱛᱮ ᱚᱞ ᱠᱚ ᱮᱛᱚ ᱠᱮᱫᱟ ᱪᱟ ᱮᱱᱫᱚ ᱢᱟᱥᱴᱟᱨ ᱠᱚ ᱞᱤᱯᱤᱛᱮ ᱚᱞ ᱠᱟᱠᱚ ᱟᱫᱚ ᱱᱟ ᱮᱸᱰᱮ ᱫᱚ ᱱᱤᱠᱩ ᱞᱤᱯᱤᱛᱮ ᱠᱚ ᱮᱸᱰᱮ ᱫᱚ ᱤᱱᱠᱩ ᱠᱚᱯᱤ ᱛᱟᱭᱟᱨ ᱛᱮ কাকো কাটায় তাই কিনা আপন কো লিপিতে কো হলতা আচা
3: ইয়া
2: কো জিরো নম্বর কো মা কতান তাই কিনা
3: আচ্ছা
2: এতে জিরো নম্বর কো মা কতান তাই কিনা পড়াও কো আদানা অলো কো আদানা এন্ডিও নম্বর কো মা কতানা হন কো কায় আদানা ইনকু দেওনাগিরি লিপিতে কো হলে না ইনকু দো নম্বর কো মা কতান তাই কিনা
3: আচ্ছা
2: এতে না দো আঞ্জ সোবেনা আদানা অলো আদানা পড়াও আদানা মেনতে এন হন কো চিকিৎসা নিমিন নম্বর নম্বর কো আমাডি মাস্টার এতে মাস্টার কো কো নাম কে কো মাস্টার কো কো সেন নাম কে কো কো কাজে আলে পড়াও লে আদা অলো লে আদা না পড় এন কো আলে কে নম্বর চিনা চি কম গম আলে কে নম্বর কাম মা দে আমেন তে আকো কো কাজে কো চিনা চি মাস্টার পড়াও কে কা আদা না এনা তে ইন কো কে নম্বর কাম মা কো তাইম দা এন তে ইন কো কে সাই নম্বর কো এম চি কি এ লিপিতিও বহু পড়াও জায়গা জায়গা কোচিং কোচিং কেটে মেট্রিক রিও কলে তনা ইন্টারভিউ কলে তনা আড়ো ইনফো দা আয়ার পাও কলে আ
3: আচ্ছা আচ্ছা এটা না তো সুবিধা হবা হত না মানে টিকে
2: না তো সুবিধা হবা হত না
3: মানে জুলুম তো চালাও তনা গিয়া
2: জুলুম তো চালাও তনা আড়ো হত তো হলো আচ্ছা দুটে তিনটে বিষয় রে আয় কভার আছে না
3: আচ্ছা
2: 80 85 চাই 90 95 ইও কো আগুই তনে
3: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে
2: আলিও জিপি জিপিএসি রে
3: ইয়া
2: আলিও হতে গেলে অলরেডি
3: আচ্ছা
2: তো আলে ইয়া কপি কো আকো কাটাওলে তাই কিনা
3: ইয়া
2: জিপিএসি লে অলকিডা তে আ সোবেন কো কো কাটাও কেটা সোবেন কো আ মেন দো আলে আ কপি কোচারে কো হুদমেড়া
3: আচ্ছা এনতে ইয়া সাক্ষাৎ করে
2: কোচারে যাবে হুদমেড়া আলে নাচা
3: ইয়া
2: পূর্বু শিক্ষা মন্ত্রী তাই কি নাচা
3: ইয়া
2: এনতে জাগার তে আয়ুম তাই কি নাচি হতে ওকন কো ভাষাতে কো অলতর ইনকু এ কপি কা কাটা অতনা চিনাচি পড় আদান কো বাঙ্কু আমেনতে
3: ইয়া
2: এনতে টাইম দ ইনি লে কাজে তেনতে ইনি সেনোজনা তে কাটা হইছি কেট কো আয়
3: আচ্ছা
2: হো ভাষাতে আদান মাস্টার নাম কি এ ওয়ে কাটা হইছি কেট কো আয় এনতে দ পেপার রে রিজাল্ট অন অন জানা বানিয়ে গে সাক্ষাৎকার কো হবা জানা নিযুক্তি জুকা ন হো বাসা রে আ ইয়েতে কা হবা জানা দো ইনা রে কেস কো হবা জানা
3: কোন রে
2: কেস রে ও ডিগ্রি কো ইনা রে নামা কানা
3: কোন আছে
2: হাই কোর্ট রে তে
3: ও আচ্ছা
2: দো নিতা ডিএসসি নিযুক্তি কা মা কো এনে লাগে মেন্ডো কমজোরি তো
3: আচ্ছা রে ইনা লাগে সিনা পার্টি বহুত না
2: ইনা লাগিন
3: ইয়া
2: ইনা লাগিন নিমে রড় মিশেলে উড়ো বালিকা উবা অরে দো জামন তো মন জামন তে উবা অরে দো মন তে
3: ইয়া
2: তে নাম সে বিদায় কলে কাজিয়ে কোটা না
3: ইয়া
2: 11 নভেম্বর 17 চলা আছে
3: ইয়া
2: কয়তে মন তে আবেদন কলে উমা কাট কুয়া
3: আচ্ছা আচ্ছা ঠিক ইয়া আচ্ছা ঠিক মারেন্দো ইনকা গিলাং জগরা জওয়ার গে হ্যাঁ
2: আচ্ছা ঠিক জোয়ার গে
4: क्या आप तनाव चिंता उदासी मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं याद रखिए आप अकेले नहीं हैं मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है मदद के लिए संपर्क करें ऋण मानसिक स्वास्थ्य रांची
5: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान से जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471133647 टोल फ्री नंबर 1
0: कार्यक्रम तुंडू रे मियन आंधी दुरंगलिंग आयुमे चेबेना।